আমিয়া তুলসী মগোমানা গুয়াশুয়া লিইঙা মগুয়া শাহসুমানিয়া মা বিপেঙা এই সে হুসুমানিয়া কৌ সা সে বৈকুতুই সঙ্গালো

di ca so e capito di poi me per un po noi che va siamo di poi le auto un to poi un dai le me co che va non il cam ha coia lum cam za po za hab kun ma u do pi e De wai ka ba xiang ni lum kam cha kho ya lum pi ai lum ban leo khun le kho ya lum mon soi ka pi to di poi el fon pon oe De wai ka ba xiang di pai in ngoe ka ba nong yu ban meung pon ko ba chap khun ba meun heng meung hau pi oe อันว่าอินเราแสงตัวดีมันดีขึ้นภาพใจและเมื่อโกแกว่าน้องอยู่หันเสแล้วกวยเห็ดเป็ดสาดีก็ดีกาแกว่าพอทำบุบและทำตีแล้วน้องกวย

আমি এত লোসে মগমা না না গুয়া শুনিয়া লিইঙা মগুয়া সা সুমানিয়া মা বিপেঙা এই সে কুসুমানিয়া কৌ সা সে বৈকু তুই সঙ্গালো